के थोड़ा थोड़ा प्यार हुआ है तुमसे सुसमधुर स्टीवन बेन। Volgend liedje in het programma Gitum Kelher is gezongen door Arijit Singh. Het komt uit de film Taraf en het is Tumse Bhi Zyada Tumse Pyar Kiya Hai.

प्यास है। रेडियो SBS लुस्टर यू फिया द वेबसाइट www.radiosbs.nl। Banda Ye Bindas Hai is gezongen door Keke en kwam uit de film Ax. En uit de film Havas komt gezongen door Babu Supriyo. Churaya Hetiri Nazirne Meridil Kassa Brokera.